একদম বলে জানে মজে বলে বহ দিন উত্তরাতে গেলে আজ আজাদি কাদার রাতেলে মুলতো কাঞ্চি ও কাঞ্চি এক চাই রাতেলেও চার আনিক তিন দা মুলতো বোঝা থেকে পাঁচ দাউনি দাঙ্গা কাজার করে